0: 95.5 আৰু 99.7 লাখান্দে রেডিও ITN সবে শ্রীলঙ্কা হান্দে
1: বেলা পেরুরে কলহায়
2: বেলাব ওপ ভেত গিন আবে
3: লতরাইয়ে পেরলিকরণ এনএলবি মেগা পাওয়ার তেবন্ত মেগা সুপিরি ট্যাগট আমতরব রুপিয়াল কোটিয়ক পাওয়ার সুপিরি ট্যাগ সহ গ্র্যান্ড সুপিরি ট্যাগট সুপিরি মোটর রতিয়া এনএলবি মেগা পাওয়ার কোবাত আদম মিলদি কাং